দি একমাত্র ঘটনা নাই রাডিও লিবার সির হতো ইটা নেমাক মৌজিকে রোতাম বা ইহে কালাইন দেয় মৌজিকে প্রিমিয়ার লাইন ত্রাই যে হুসি বিতু কামানি এনে মৌজিকে সেলুক দেয় হুসি চলিবারায় তো নিয়ে হো তি তুলু এ মানিয়া ডবেন এই হি এ মানিয়া ডবেন এবে তিরুমাই তে কন্টিনিউ চেক না ফাতে মেন সাজেন সিরে তালান সুলে এনে বে কালান দিয়ে মোজ বাউনি বিন রে বনাই তি নামোস বা শেতান বা মোসনে বিন এতা দিয়ে কালাই নো সেলুক তাং এ ইতালে মেন সাজেন হুসি হে উসি নয় দিয়ে বনাতিমা বনাতিমা সুসি ফেদ উইচেস দিয়ে বনাতিমা বনাতিমা কালান দিয়ে মা কারে দিদি গেলা মৌজি কেটা বা বিন যা সিন্তা নিয়ে হবে বে নেবে মা কিয়ালা পাল পা শুনে বা দিয়ে করছি দিয়ে মোকে ফুরাই ছিল বা বনাতিমা বনাই তো তান দে এমনি ডবেন ফাইলে নিয়ে মাক সুসার নে হি হি কুলিয়া মাকলা দিয়ে সানি বিন থ্যাংক ইউ সানি বিন এ গোস্তা কুয়া মানে এরমেরা ওয়ান সার না এরমেরা ওয়ান এরমেরা ওয়ান এরমা এরমেরা ওয়ান এরমেরা ওয়ান সার না গোস্তা কুয়া মালো মানে দিয়ে গেলা এনে বিন সার নে হি হি বিনিতে বনিতে মেরে লাফো কেলে মানে উ আডুমি এমা আডুমি মে এম ও ফুয়া নোলারাং উ তো সাইটা তাং লাতেন আই হেলি ফলিতে বনাতে নে মাউ বনাতে নে মাউ দিয়ে গেলা সালাম ওসি মান তো সিয়ে বনাতে মশা না মাউ বনে তো দিয়ে গেলা মাউ বনে তো এই মাউ গোরা আই তান দে তি আমাউ ডুলের আমাউ সরনে দিয়ে গেলা আমাউ ডুলের আমাউ বনে তো সরনে থ্যাংক ইউ বড় না মাউ বালা বারিক নেমা এলা বারিক নেমা পাঁচটা বারিক নেমা ইয়া না এইটির ফলে মাইতা ইতালে ফলে মেন সাজেন বালুতান হোসে সে মানে হাকে হাউ ডবে মাক এমা ফটো তিয়া হাউ ডবে মাক এমা ফটো তিয়া গা মাক নিয়ে আসেন বি দিয়ে গেল মাউ দিয়ে কবরিগার বা হবরিগার বা রনান মাউ ডিলের ডুলের ও ডিলের ফলে অনাইন সে বল সালাম নেন ডিলের মোটর ফলে ডুলের লাপাম লাস বনি তো লাপাম লাস হে মাউ ইতারে লাকান তান্ডে তেইসা ওর শেখ মাসিমু হেমুতিয়ে বে ওই মা খেমুতিয়া সে বেনসিং কুয়াই দেনে পৈস মা সুনু নে বে লাকান তান্ডে তানে সামবে আইকলাক মানাস এ হে মানাতি মানসেলা মৌজিকা মাই আমি মাকা গোরা রওনা হেলা কাকা নিয়ে লিয়া হোসি হা তুলিয়া না প্লাউ নি প্লাউ ও কালা নি বাক নি প্লাউ ওয়ানসির হতে আতুলিয়া ওয়ানসির হতে দিয়ে গেল আইনা রোগী মাতা করে বা করে নমস্লি ফলে কে রাস্তে ও সি সে মানে ও সি বনমা লোকেল মৌজিকে মাইহাউনিয়া মাই হাউ মাই হাউ হো লিং নেবে মাকা গোরা কোম্পানি হেলা মাউনি লিয়াং হলিং ইহি দেখ ব্রিগেড বড় না এটা নসেলুকান বনাতে না ফাতিং এ মৌজিক এ কি লোকেল মৌজিক এ দিয়ে কুরসিতে মাকে ফ্রেশ হল বা নামাজ লি ফলে তাই মাউ নয় কেলাম বনি তু ফেলেন স্নে এই মাউ মস সালজে তু ফেলে বন মাউ হতলাম নিয়ে কেলাম দিয়ে বা মি তোমাক আগোরা তবে স্ট্রেস এলা নে বনসেলা নিয়ে স্ট্রেস কার কেরা ডিসকান্স না এবার বা মেলরে সেলা বানিয়ে কোরাজেন বানিয়ে থ্যাংক ইউ সিমুরে লাডে আতেনে আডমি ফেত বনিতা ওকে আতেনে আডমি আতেনে আতেনে আডমি অনেম নেওয়া ফেত থ্যাংক ইউ প্রেপার মাস বত তো তো গা ফুয়া মাতু সিম নে সিমু কানে নো সিমু রেলি দাডিউ সিনিয়া স্নেশ মাং অজুরা পুতারে লা মুজি কে ফিয়েল নিয়া ইডা মাই আমি মা ক্রোনা হেলা মাউনে লিয়াং ইয়া কর নামো ওর সিটা মাকে ফ্রেশ হলা বা ওসি ফেতো ফেতো ফেতো পিস ও ফেতো পিস ফেলি নামাজ লি ফেলি গেরেস্তা নোসি ট্রান্স লাগা মাতা বন বাহনে ফামিলে সিরা ইয়া লাগা সামাসুলা নিয়ে ওয়ান সিরা হতো লাগা সামাসুলা ওয়ান সিরা হতো রাউন নকরান লাগা মাতা ওই লাগা মাতা ও সি সে মানে মাও ইতারে লাগান তে রে ভাই গং কারে পাস লো সাহা কেতালে আর বিরুল কে হ্যাঁ কে তা লে আর বেরু লে হালু দিয়ে একবার হে হে দিয়ে এক সান মকিন মাথা মাকলা ডুন দিয়ে এক দিয়ে ওর কালাম হে ফু ফেলে এমাবে লে লে লে নারাম হারে বে আলফাবে তো সিরাম হারে হে তাঁলা মস দিয়া মাথা মাক মুকিন লাডুন দিয়ে এক নাই আমা ওসি সে নামা মাদের ইয়ানো বাবু সোয়ারেস দিয়াম ফুয়েলা লাগু ইরে মাই আমি ইয়ে করে লাগু ক্রিমসং দি লেমা হাউ দি লেমা হাডোমি হাউ দি লেমা আদমি এমা রুয়া দালা ইদা হেল দিলে মাগা মাসা সিটা
ita be adomi maru dali dani la belega adomi ne ida ida ba hey imi ne ruwa ruwa fale maklaga ya ne no saita gas musica fel ni fel batiste ni ida moras ne ga kanya bal bal ne gosali ida moras ne ga ida la la grooming ne e depois de eu cita casa muito como susi musica crimson ni dilema dilema namas le fale tane be orsidia namas ro tu ne be brigado barona servizu kare kuidado ani die kia korea ne ba mai be mensaji iku sama favor de si moras kare descansa tia ma tabel vale tu ma bot ma kuidado ain tur si ain tur ti mek ti ane san fale be ai suak ma namas le fale ta husi eta dia bonati ba hania maluk sira iya bau kau beni lare beni lale laran tomak oh kalan dia ba beni lale anan sira hotu bua naiti mam haunia didika lale ni husi wati be tau cek tok la e wati oke husi sala pilih pe dem parvesi mo intu suseso brigado su suporta sa tambah Nebele faletan. Hane musika fo oni fier tomak maya, besti ku fo oni fier tomak maya, ikus mai hehe. Ikus mai aha, aha. Fo elele fo mbako lega beni la ris faline. E usida ni tena ni ris, kaso ni fo erne jorg sin ni risona. Nebe tur fal mai, dai taletan fal mensajen balu ba usese ni mane. Re mensajen balu ihe be WhatsApp mas taru tulas mensajen su oyun sikotu ku. Eh ana mau mau te bonito. Eh bonito anam laser ne. Ihe. Bonito di MPK kasir ne. Oho. Namas li falite anan bing mazarela no zeluk ta namas ba namau. Anam bing sirotu. Eh ne gosa menta bumbu magne. Ne paralo mider liuga sedangkan moro kanu ita la tau bumbu dia kan ila mider to nam slevel ita mama sudah hake mama sudah ila musik juga kamanian dia juga pescador dia kursi da mau dia kau cek lai kare kia kursi da mau kita gas ba musik juga gama pescador spesial ba pescador wan siro hutu dia kau re musiknya biasa iya si Livalitam bumbu amenta merona. Namas livalitam musika carreres ka carceres. Bona mau didikela musika da Miami lai ne ami nonton hela mau ni liam fura glos ne. Ya, obrigado varona, Tengo basisti ya kale. Nor sida ma kofresi la ba, Vele to. Ne bega obrigado ba familia shiru to da basisti la. Ne be minuto balota inta to gas musika be. Crimsonian and then Liras Barak Bidial Pintunia Tarona sa musika siran sini sida ma kita nena falta O si badio oke anem mau haunia sida ukle bele mau O si agus karbailo di ambrati mau mandela musika orai timur loro sae mailai oke dia kau cek lah musik rai timur loro sae dia musikene iyalah Nema kita fresh lah pak. Amaun sih ada message yang baru maklum musuh. Anamaun bincirot dia amaun. Hanya sih dia ukur ni. Anamaun bincirot ni message yang lamusu maklum alat. Tapi mana message yang okay. Message yang baru musuh. Sempre leh. Message yang sempre kalkalan sih. Ida nape mak musuh ulah. Ida nape mak lamusu ulah. Ini kalkalan sempre nanti anamaun bincirot. Nape anu bincili. Bonai tu anu bincili. Akompanya nana great. Baik itu bing deh be. Entete emang edit ambrone foto amukne fuela compromisos babe amang ya usi kiloba maute he kiloba maute narang ne mak maute fali ne bo narang mak maute mas bolsine marsa sa motor fiction tang Namas livalita bono mau hotela bono tiba famile sira i ranting hosu sentral didigela musika ba sira ba mau sira dia kama orsida mako fresh la ba sira ne be kalan dia bono tila ba mau ko sira hotu ozi hosu sentral tomak sadata no famile serseluk i samorogo i usu tomak ne ba bono itu musia
Família Valo e eu vou ir na boa noite, Red. Pai, agora a menta mata a e pai, como armos. Ok. Na verdade, falo mesmo, sabe, tamba? Itaba falo, né, beta? Então, gasta, fata mensagem, balo, se demais, ela toca a música. Se ele toca a música, penão, tonto, um dia. Nebe, ita leite mensagem balu ma kita nene ita gas musike bele to tebe usi dita tu gas be musike be sere dilema ende usi krim soning ende musike dita ng liras badak usi artisa legendario nebe abing amoy dia kala abing amoy serne agora nono gre tema serne naim besina serne agora nono gre lisina ni leng kita la conversa clear ti sina ni leng be hamu salua ti ana bono ti ne diam sa dia kala ni diam sa ya lua ti na bin o si famon 77 dia fo para bens ba bo veni at sabe ni be ma ka sai manayan nai ba bol sero australia ho di completa. Ah, mestrado, es tu ania. Nebe parabéns ba bo beni at sabe. Yeah. Nebe ma consegue hetan leusi sorteo odibel hetan bolseiro y estrala na bajo di completa estudo li liba ya mestrado ni ya estrala na bene bene detan parabéns ma parabéns ba bo beni karik ba karik boy studio osite dua kaka ha bono guru bono mas guru bono mas murid go dia galai murid agorane ita lo ke Facebook TikTok ba agora be ide be guru mak agor notifikasi ide guru ne mak barak los ema ha mas guru ita samos guru hai guru hotu det. Amas levali tang Jose Gabriel yang mau amini special lagu ne pescas los en pescane los ne los ne dia musika pescador ia mabe ursida mau musika ne preparala ha ita leite mensaje balo ita gas musika ro ursida mak ita gas fala mau serne bele galai mau sudah didikela musika ba family sira ia la klo ya kalau dia family sira kar kia la klo ne ba bonaiti. Mama sudah hakim saba. Mama fue la kata ba zembra kabulu delta 3 saba. Bro, ematu lebele goza kar please rehanaton. Olaraga barak. Selama bolite kabulu feli. Guru lakon clear dia mau fali mai. E guru sirne au nunca lakon guru. Au biasa nela guru sirne ma. Lau tia. Ita foi nene fali guru sirne. Au biasa nela sa guru. Osi el manati mau didi kela musik ya mai alogo mau bisi ursi deh osi kafe moro gav arabi dian goro tu dah la musika ba maluk sih nane bemaka iya hermera matata nene ba ursi nama kofres la ba osi kafe moro goro oin fresku hanesa ansa makne iya mau kusir ne. Namas lifalita hauni musika fon sera mane halu atena ojita osi ala ko diam bona mamare dedikela musika mai maun julaito suai ho maun kau osu nebe maka tur hela i hela ke Clipton nebe kalandi kala ba maun rua urta masisi ala i hena ba bona iti sam abinya mo am nasadit nebe na pati ya to kalan dia wan bingi kon kalma abinya mo zo benzo abin seli pamo abin zita primo lobo malte france de primo lobo malte iku salias bonito uhu minu cvtu jano sembilan belas zeki sembilan nama portugal nebe nama carmo ane bin feta mece ke Portugal ke ane para Lyon ba bona ti ane maun zila alam ane maun brigar baron kar ki ye kene ba kar servisu die abin elia zai zeka namas ba geje brilie ami utasu ami ora skuger Nelson Santos
Então, se eu lá me ensino nada. A minha taça não se afalha, a minha rescuque não se afalha, nem demais falha, né? Ou se a minha mãe diz, bom mamãe, diz que ela é sempre a dia, que a minha mãe fala, Ona di mam fele li famba mam okulai lo krai kradius radius la de ne bele fele tan ami ke azide fredes imi la gabu ona ga imi serna la contiene la contiene ma gore te la gabu ti te la loke ti rumo ona be si da gabu fele ne ti pois fele si sementara gora be olfens ronan radius sira sementara reunio imi saklai Abang baletin sih nama kalau kirim para, tama dipus maka all seluk beli haremosan mau nabi ser seluk ini awalnya lili utama ya room. Narang kata tambah kita lok narang open ya kamera bang. Balung halus itu kari halus itu andiak bay. Nama sleeve lita ngosi olok kau sedem mana? Ya, bonati mam foela kata-kata ba emane be mak edit mauni foto ha manja moin. Ya. Enlai. Agora ba foela compromise ba pai poco ma besi ba. O si ba la agora aumenta tan si de moto ta sexto na. Ei, mauni ma koin ma edit be foto mutu ko pe manja moin. Si han foto ma koin sira edit mutu ko manja moin ne. Ibot balance or kala amra tu mal sa. Emane uzai di falsi resi. ID falsi de makni halon senesi. Usik bani halo ret. Mas amos balas falnya mas ID falsi mas. Rona falam nia livang ne mas. Mora susleten tok rai. Bel ID falsi. Mas kana na mensaje bane open cuy lataka. Ne pa rona fali ba mas bel ID falsi ba mas. Ne mora susleten tama tok rai ne. Emang maka ide falso, emang kita lakukan ini semas. Sentimen tu alimarela nak kiti kelane pas emak kuliah ne bane pas siswa kefuan sa. Manati mau kompromen sebab family sira iya sebab matai hosi nizo Korea dia karena mau family sira itu bano itu. Foila kompromen sebab pai poco mau bisi ba. Nabi anak mau servis dia kuda doan dia kia Korea ne ba. Kalma, hehe, le tengka. Ponati mau, file ponati bapa imang ho aling ho family sirotu ihek nu mau kuku riang wow kalau dia bapa family sirotu kerik rona helai neba leteng kraik selalu absen hehehe itulah maksudnya fuang simu si be simu komer leu si leteng senti to fuang sa maksudnya kraik iya nebe ba imi anu ima kraik di tema kladia ni imi anu ini negatif file anu anu ni positif anu mau nabi sirotu ne komentar anu file negatif ni kladia diak ni mas aku lanu lah tuan bapa mak ni nama sleeper itu mana di mana untuk kalau musik ya buka morisi yang menyerai usi panseko dia kemau mau sira no brigade way mau ya ona damas ona mau hadir ya hadir eh hau mati ona hihi Ay, mati ona hi mati tiap bahasa sira lete masa kara kata si mabin sa sira dia mbem vindo sa ay me kuliah lima arti mana ya bim wey kuidaro tewe sol mana nebe na fatin hatu haunia agradesu baing bono ate na fatin bano manu bin sirotu nebe man kordang asisti lete na frekuensi radio liberlade dili ya mais ou menos 70 pessoas balete nebe da lete ang obrigado barak barona mas ke balun la consegue mana mensaje mebe balun la consegue cita nara no menciona nara mebe agradesu barona iya kalain ne espera katakan na manu bin sirotu sauri dia kan fatin na sucesu na fatin iya futuro Namas lifalitan, namas bahirak namakurtang karik.